প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্রতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 ভাস্করাব্দর বহাগ মাহর 27 দিন, 2026 খ্রিস্টাব্দর মে মাহর 11 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ নবমী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:43:14 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 5:53:36।

0: আজি নিশা 8:02 পৰিয়াল কল্যাণ অনুষ্ঠানত পেলুজনিত রোগ প্রতিরোধ আর নিরাময় এই বিষয়ে ডক্টর মৌসুমী কৃষ্ণাত্রয়ের সঙ্গে হওয়া সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা সীমান্ত বার্মার। নিশা 9:30 যামিনী কুমার গোস্বামী রচিত নাটক পরিণয় প্রস্তুতি, প্রযোজনা নয়ন প্রসাদর। সন্ধিয়া 6:40 ক্রীড়া বার্তা। বিয়লি 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠানত অরুণিমা দেবীয়ে যুগুতা নবম শ্রেণীর ইংরাজি পাঠ দ্য রোড নোট টোকেন। দিনের 11:30 আমার যুববাণীর পর অনুষ্ঠানত যুব সাহিত্য শিতানত প্রীতিমালীর গল্প আর পম্পি ডেকার কবিতা। যুগুতায় আগবাব ভার্গব কলিতায়, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। আজি দিনের 11:10 গুজরাটের সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75 বছর পূর্ণ উপলক্ষে অনুষ্ঠিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীয়ে রাইজক উদ্দেশ্যে দিয়া ভাষণের পোনপটিয়া প্রচার দিল্লি কেন্দ্রের পর রিলে করে শুনা হব।
1: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
2: Our voice gets you heard everywhere.
1: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত কৰাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
2: 6900453528।
1: আকাশবাণী গুৱাহাটি, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।
3: বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমৰ ভিত্তিত ছাত্র ছাত্রীক সমৃদ্ধ করা একমাত্র অনুষ্ঠান। প্রচারৰ সময় প্রতি সোম, বুধ আৰু শুক্রবাৰে বিয়লি 5:45।

0: পদুমৰ পাহি যেন মানিকি মধুৰী হাঁহি।
1: সঁচানে?
0: অ, সেই অলিয়া হলো মই, বলিয়া হলো মই,

0: চিত্রগীত বোলছবি গীতের অনুষ্ঠানটি আজিলে ইমানতে অন্ত পড়ল। আজির অনুষ্ঠান শ্রোতাসকলক কেটিমান অসমীয়া আর হিন্দি ছবির গীত শুনোয়া হল। এ আকাশবাণী গুয়াহাটির মহাবাহু। আজি দিনের 11:10 গুজরাটের সোমনাথ মন্দির নির্মাণের পুনর কৈছো, গুজরাটের সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75 বছর পূর্ণ হওয়া উপলক্ষে অনুষ্ঠিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিয়ে রাইজক উদ্দেশ্যে দিয়া ভাষণের পোনপটিয়া প্রচার দিল্লী কেন্দ্রের পর রিলে করে শুনোয়া হব।
1: ডাঙর বুয়ারি, এইডাল তোমার নামত,
2: ইমানো কিয় খরধর করিব লাগে?
1: আরে আর নসালি, এইডাল তোমার নামত, আর এইজুর মোর মাইনার নামত।
3: কিন্তু আইতা,
1: হ্যাঁ,
3: আপনার নামত
4: সকলবর মই ব্যাংক লকার ফিক্স ডিপোজিট সকলতে এওকে তো নমিনি বনাইছো। তাইলে যেতিয়া মই না থাকিম তেতিয়া পয়সা পাবলৈ এওরই সহজ হব।
1: এনে কথা কব না পায় কি যে
5: আরবিআই কয়
6: জানি লক, সতর্ক হই রক।
0: আকাশবাণী।

তথা অভিনেত্রী রেণু দত্ত বরফুকনের সহ হওয়া কথোপকথনের তৃতীয় খণ্ড শুনবলে পাব প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। নিশা 8:20 সুরর শরাই অনুষ্ঠানের শিল্পী মিতালী দে, প্রযোজনা মলয় সূত্রধরর। নিশা 8:02 খেল আর খেলোয়ে অনুষ্ঠানত বিশ্ব ব্যাডমিন্টন ভারতীয় শাটলার এই বিষয়ে সুসীম ঘোষর সহ হওয়া সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা প্রবাল কুমার শর্মার, লগতে থাকিব খেলর বাতরি। দিনের 1:10 আর সন্ধ্যা 7:45 মুনু মেধির কণ্ঠর আধুনিক গীত শুনবলে পাব। সন্ধ্যা 6:10 কৃষিজগৎ অনুষ্ঠানত গাহরির বিভিন্ন রোগের বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনা, এই বিষয়ে আলোচ করিব ডক্টর লুকুমণি বুড়াগোহাই, ডক্টর জানমণি শ্যাম আর ডক্টর ধ্রুবজ্যোতি বরপূজারিয়ে। আঁতরিব কৃতাঞ্জলি বর্মনে, প্রযোজনা উৎপল বরার। সন্ধ্যা 5:20 চাহ গছর মাঝে মাঝে অনুষ্ঠানত অবসরপ্রাপ্ত চাহ শ্রমিকর আত্মনিয়োগের বিভিন্ন সা সুবিধা, এই বিষয়ে লক্ষ্মীনাথ মার্থির সহ হওয়া সাক্ষাৎকার, সাক্ষাৎ গ্রহণ অঞ্জু দাসর। দিনের 12:30 আইদর বুলনি অনুষ্ঠানত এটি বিচিত্রানুষ্ঠান পরিবেশন করিব তামুলপুর জেলার গুড়েশ্বরের রামসা গাঁওয়ের মহিলাসকলে। দিনের 12:15 মূর সঙ্গীত যাত্রা অনুষ্ঠানত স্নেহলতা দাসর সহ হওয়া সাক্ষাৎকারের চতুর্থ খণ্ড, সাক্ষাৎ গ্রহণ অশোক ভট্টাচার্যর। পুয়া 8:30 গীতিমালিকার শিল্পী হাসিনা হাজরিকা, সমর হাজরিকা, জ্যোতিকা চৌধুরী, তফিক আহমেদ আর কৃষ্ণারাণী শইকিয়ার গীত শুনবলে পাব। কাইলৈ পুৱা 10:00 জীবন সুরভি অনুষ্ঠানের অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক ভোগীরাম রাভা, আঠরুতা আর প্রযোজনা সীমান্ত বার্মা। পুৱা 7:30 রূপালী লহর, পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। অনুষ্ঠান পরিচিতি ইমানেই।

0: ঐশ্বর্য বিভূতিরে ভরা। তেনে দেশর ভীষ্ম রাজ অভিভাবক, এই দেশর তুলনাত গান্ধার নিচেই সরু। মহারাজে এই বিয়াক সমর্থন নকরে, কিন্তু
1: কিন্তু কি,
0: এই বিয়াত সন্মতি নিদিলে ভীষ্মর কুপিত হব লাগিব। এই দেশ সারখাৰ করবলে ভীষ্মক কিমান পর, বলপূর্বকভাবে যদি তোমাক রথত তুলি লৈ যায়, গান্ধারর রাজশক্তিয়ে ভীষ্মর কবলৰ পৰা তোমাক উদ্ধার করব নোৱাৰে সখী।
1: তার মানে ভীষ্মর ওসরত নারীর ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নাই, নারীর শালীনতা অর্থহীন।
2: সখী, এবার ঋষি পরাশরর পুত্র কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব আমার ঘরলৈ আহিছিল অগ্নিসূত্র ব্রত পালনের অর্থে। কি বা দিনো আছিল ইয়াত, মোর ঐকান্তিক শুশ্রূষাত সন্তুষ্ট হয়ে 100 পুত্র প্রাপ্তির বর দিলে। তেওঁৰ মুখত ভীষ্মর নাম শুনিছিল। ভীষ্ম হেনু বিদ্বান, এজন শাস্ত্রজ্ঞ,
1: অথচ নারীর প্রতি অবজ্ঞা কিয়, মানবতার অধপতন কিয়, কোৱাচোন হকি, ধৃত রাষ্ট্রর লগত ভীষ্মর সম্বন্ধ কি?
0: ভীষ্মর প্রকৃত নাম কি জানা সখী?
1: কি সখী?
0: দেবব্রত। দেবব্রতর পৰা ভীষ্ম হওয়ার রহস্য সাধারণ নহয়।
1: কোৱা সখী, কি রহস্য?
0: দেবব্রত স্বর্গর এজন বহু। ঋষি বশিষ্ঠর অভিশাপত সাপগ্রস্ত হয় অস্তবহু। তেওঁলোকক সাপমুক্ত করবর বাবে কুরুবংশর মহারাজ শান্তনুর লগত বিয়া হয় গঙ্গা দেবী। বিবাহ পূর্বে গঙ্গায় শান্তনুর পৰা প্রতিশ্রুতি লয় যাতে গঙ্গার কোনো কর্মত রজাই হস্তক্ষেপ নকরে। গঙ্গা দেবীয়ে জন্মর লগে লগে এটা এটাকৈ সাতোটা বহুক গঙ্গাত বিসর্জন দিয়ে। অষ্টম বহু, যার নাম প্রভাহ, সেই অষ্টম বহুক বিসর্জন দিবলৈ যাওঁতে গঙ্গাক শান্তনুয়ে বাধা দিয়ে। প্রতিশ্রুতি ভঙ্গ করাত গঙ্গা দেবীয়ে শান্তনু রজাক পরিত্যাগ করে।
1: ও, তারপর
0: সেই অষ্টম বহু প্রভাহেই হল শান্তনুর পুত্র দেবব্রত।
1: ভীষ্ম কেনেকৈ হল?
0: এবার শান্তনুয়ে ধীবরাজর ঘরের কাহেরে যাওঁতে সত্যবতীক দেখি রূপত মুগ্ধ হয়ে বিয়া করবলৈ মন মেলে।
1: সত্যবতী তার মানে ধীবরাজর জিয়েক?
0: সেয়াও এক রহস্য। যমুনা নদীত এজনী সাপগ্রস্ত পড়ি মাছ হয়ে আছিল। এজন মাছুয়ীর জালত বন্দী হয়। সেই মাছর গর্ভর পৰাই এজনী কন্যা সন্তান উদ্ধার হল। তেও মুখিয়াল ধীবরাজক গতাই দিয়ে। কোনোজনের মতে মাছর গর্ভর পৰা দুটা সন্তান উদ্ধার করে, এটা পুত্র সন্তান আর এটি কন্যা। পুত্র সন্তান নথকার বাবে মহারাজে গ্রহণ করে, কন্যাটি ধীবরাজে। কেঁচুয়া অবস্থাত কন্যাটির গার পৰা মাছ মাছ গন্ধ ওলাইছিল, গতিকে মৎস্যগন্ধা বোলা হয়েছিল। পাছত পরাশর ঋষিয়ে সুগন্ধলৈ পরিবর্তন করিলে, নাম পালে গন্ধবতী। এই গন্ধবতীয়ে আজির সত্যবতী।
1: তারপর কোৱাচোন সখী, সত্যবতীর বিবাহ আর ভীষ্ম হওয়ার কারণ?
0: ইমান ব্যাকুল কিয় সখী?
1: যদি সেই রাজপরিয়ালতেই মোর বৈবাহিক সম্বন্ধ ঘটে, মই জানো জানিব নালাগিব সখী বিপাশা। কোৱা সখী।
0: শান্তনুর ইচ্ছা পূর্ণ করিবর বাবে দেবব্রত ধীবরাজর ওসরলৈ যায়, পিতৃর ইচ্ছা নিবেদন করে। কিন্তু ধীবরাজে সত্যবতীক শান্তনুলৈ বিয়া দিব নিবিচারে।
1: কারণ
0: দেবব্রত থাকুতে সত্যবতীর সন্তান রজা হব নোৱাৰে। সেয়ে দেবব্রতে ভীষণ প্রতিজ্ঞা করিলে।
1: কি প্রতিজ্ঞা সখী?
0: তেওঁ কোনোদিন সিংহাসনত নবহে, জীবনত বিয়া নকরায়। স্বর্গর দেবতায় পুষ্প বৃষ্টি করে নাম দিলে ভীষ্ম। আর পুত্রর এনে কর্মত শান্তনুয়ে মর্মান্তিক আঘাত পালে আর ভীষ্মক ইচ্ছা মৃত্যুর বরদান দিলে।
1: পিতৃর বিয়া, পুত্রর আয়োজন,
0: সেয়াও বৃদ্ধ অবস্থাত।
1: এজন বৃদ্ধর ইচ্ছা পূর্ণর বাবে পুত্রর এনে প্রতিজ্ঞা, ধীরজর উচ্চাকাঙ্ক্ষা আর এজন বৃদ্ধ পিতৃ কামনা আর পুত্র ভীষ্মর প্রতিজ্ঞার বলি হল এজনী যৌবনা নারী। হস্তিনাপুরর ইতি বৃত্তয় তাকে কহিয়াই ফুরিছে।
0: ভীষ্ম এতিয়া সত্যবতীর নির্দেশর বাদে অন্ন চিনি নেপায়। সপন সত্যবতীয়ে দেখে, বাস্তব রূপ দিয়ে ভীষ্ময়। আর আচরিত ঘটনা কি জানা?
1: কি ঘটনা সখী?
0: সত্যবতীয়ে দুই পুত্র জন্ম দিয়ে, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। কিশোর কালতে গন্ধর্বর লগত হওয়া যুদ্ধত চিত্রাঙ্গদর মৃত্যু হয়। নুমলিয়া পুত্র বিচিত্রবীর্যর বিবাহর নিমিত্ত

0: মহামন্ত্রী
1: মহারাজ,
0: মই কি করু, গান্ধারী একজনী মাত্র কন্যা মোর, কত আলফুলে ডাঙর করিছো তাই, তাই মোর প্রাণ হব, কোন হতে জানি শুনি ধৃতরাষ্ট্রর হাতত কটা। কি কঠোর আত্ম পরীক্ষা, এফালে দেশ আনফালে গান্ধারী, ভীষ্মরে বজবাক্য মোর বাবে অতি ভয়াবহ, সেই বজবাক্য উলঙ্ঘা করার দুঃসাহস কোনে কর, মই কে করো মহামন্ত্রী, ভীষ্মর কবলর পরা গান্ধারীক রক্ষা করিব নোৱাৰো,
1: ধন জন মান সন্মান সকলো হেরুয়াব লাগিব মহারাজ, এই দেশ এই মাটি সকলো, আপুনি রজা, এটা স্থির সিদ্ধান্ত লোক মহারাজ।
0: এরা মই রজা, আপুনি ঠিকই কৈছে মহামন্ত্রী, রজা মই, রজার কর্তব্য পালন করা উচিত, দেশ রক্ষা করাই মোর প্রধান আর একমাত্র কর্তব্য, কিন্তু গান্ধারী মোর একমাত্র জী, শৈশবত কোলাত তুলি মরম করেছিল, কৈশোরত হাতর আঙুলিতে ধরি প্রকৃতির রূপ লাবণ্য দেখাই ফুরিছিল, এতিয়া তাই গাভর হল,